0: দশমপাহা অনুতনায় দশমহাতা লাখান্ডা রেডিও আইটিএন সেভা শ্রীলঙ্কা হান্ডা
1: বেলাপাসর তুনাই বেলাব ওব ভেত কেন আবে
2: বার্তা পিট বার্তা কবন কোটি আটে এনএলবি দানড়ে তহনে লুতরাইয়ে রাতে সংবর্ধনেট তেমন্ত শক্তিয়ক পেমিন ওবাদ দিনবা রটত